বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেল কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি সুপথ মূল্য মা পাইছ আপুলাই মন পনি দেশ কো জার্সি কা লাগি সমজন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816 65 983 98 55 52 58 55 সমজন সাই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুর গো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা 4 সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061577736 98 560 20325 98 086 35 480 সাথে আইএলস পিজি কা কক্ষাহরু বিশেষজ্ঞ টোলি র গুণস্তরীয় তালিম কা সাথ প্রদান গরিন্ছ तपाईको भोक लाग्दाको साथी मनसरा ताज चिकन बिरानी घरमा होस् या अफिसमा मिटिङमा होस् या जमघटमा अनलाइनमै अर्डर भनेकै ठाउँमा डेलिभरी मनसरा ताज चिकन